সবাইকে শুভ বৈশাখের একটা বিকালের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এই সানডে ইভিনিং। সবাই যে যেখানে আছেন, বাংলাদেশ, কানাডা, ইউএস, ইউকে, যে যেখান থেকে আমাদের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আমরা আজকে লাইভেও আছি, ফেসবুক লাইভে যারা দেখছেন আমাদেরকে, তাছাড়া গুগল ক্রোমে যারা দেখছেন আমাদেরকে, আর ডাইভার্সের ওয়েবসাইটে তো আমরা আছি। আপনারা সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি আজকে শুধু বাংলার অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সাথে ফারহানা মৌ। প্রতি সপ্তাহের মতন আজকেও রবিবারে 7টা থেকে 9টা চলবে আমাদের শুধু বাংলার অনুষ্ঠান। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, যদি আপনাদের যে কোনো মন্তব্য থাকুক, যে কোনো অনুরোধ থাকুক, আমাদের ডাইভার্স স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে SMS করে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। আমাদের স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 07568686863। আবারও বলছি, আমাদের স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 07568686863। তো বন্ধুরা, আজকে আমরা তো মানে বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠতে চলে আসছি, কিন্তু আমাদের কিন্তু ইউকেতে বৈশাখ শেষ হয় না। আমাদের গতকাল কয়েকটা মজার বৈশাখী অনুষ্ঠান ছিল এবং বৈশাখের অনুষ্ঠান আমাদের পুরো নেক্সট 3-4 মাস ধরে চলবে, পুরো সামার ধরে চলবে। কারণ যে এই সময় আমাদের ইউকেতে আমাদের ওয়েদারটা চেঞ্জ হয়, সেই ঠান্ডা থেকে আমরা আস্তে আস্তে গরমের দিকে যেতে থাকি। আমাদের বৈশাখের আনন্দটা, আমেজটা আমরা এত দূর থেকেও উদযাপন করি, এর জন্য আমাদের বৈশাখ একেবারে চলমান। আমার একটা বন্ধু আছে, উনি বলেন যে কিসের জন্য এত কেন বৈশাখ, আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি তোমাদের বৈশাখের উৎসব আর উচ্ছ্বাস দেখতে দেখতে, এতদিন পরও তোমরা বৈশাখটাকে পালন করতে থাকো। আসলে আমাদের মধ্যে যারা যারা একটু আর্টিস্টিক আছেন, যারা যারা এই যে গতকালকে যে অনুষ্ঠানটা, ওখানেও মানে সব মহিলারা সুন্দর মতন ঢেকি বানাচ্ছে, পাটা পিসছে, পালকি বানাচ্ছে, ওগুলো নিয়ে আমরা যে উৎসব করছি, আমরা যেগুলো জিনিস মিস করি বাংলাদেশে, সেগুলো যে এখানে আমরা এত সুন্দর করে উৎসবের মাধ্যমে এখনও ধরে রেখেছি, ধারণ করি আমাদের মধ্যে, আর এগুলো আমরা এখনও উদযাপন করে যাই, তো এটাই একটা অন্যরকমের আনন্দ। তো এই জন্য এখনও আপনাদেরকে বৈশাখের শুভেচ্ছা, নতুন বছর শুভেচ্ছা, নতুন আমাদের ওয়েদারের চেঞ্জের একটা শুভেচ্ছা। সবাই আমরা নতুন করে জেগে উঠি, নতুন করে নিজেদের জীবনকে সাজিয়ে নেই। এই জন্য বৈশাখের গান দিয়ে আজকে শুরু করেছিলাম, আর আপনাদের রিকোয়েস্টগুলো এখন আসতে থাকলে আমি আপনাদের রিকোয়েস্টের গানগুলো প্লে করতে থাকবো। আর শোয়ের যে কোনো ধরনের মন্তব্য অবশ্যই করতে থাকবেন। আমি আছি আপনাদের সাথে ফারহানা মৌ। তো চলুন আমরা আমাদের পরের গানে চলে যাই, কারণ যে বৈশাখের পরে তো আরও অনেক কিছু থাকে। তো চলুন গান শুনতে থাকি,

চেতন প্রেমের ভাব জানে না, আহা কি দারুণ একটা গান এটা। কিন্তু আমার কাছে যে ফেরদৌসী রহমান যে গাইতেন ওই গানটা যে একটা মানে ছোটবেলা থেকে শুনে আসছি, এত মজা লাগতো গানটা। আজকেরটা ছিল হচ্ছে কি অঙ্কিতা চ্যাটার্জির, তো আমরা জানি উনিও প্রচণ্ড ভালোভাবে গেয়েছেন গানটা, একেবারেই একইভাবে গেয়েছেন। কিন্তু আমরা আসলে বড় হয়েছি ওনার ওনার কণ্ঠে এই গানটা শুনে, তো এই গানটার কথা মনে হলে আমার মনে হচ্ছিল যে উফ, আমি তো অ্যাকচুয়ালি মিস করছি আমাদের সমন্ত ফেরদৌসী রহমানকে, যিনি কিনা আমাদের ছিলেন খালামণি, আমাদেরকে ছোটবেলায় অনেক ধরনের গান শিখাতেন, ওনার কাছ থেকে গান শিখে শিখে আমরা বড় হয়েছি। বিটিভি থেকে ফেরদৌসী রহমানের সেই খালামণির গানগুলো শুনে শুনে তো আমাদের বড় হওয়া।

শুনছিলেন যেজন প্রেমের ভাব জানে না। তো এখন আমরা আরেকটু আরো আমরা রিকোয়েস্টের দিকে চলে যাচ্ছি। সো আমাদের একটা মজার একটা রিকোয়েস্ট এসেছে, খুবই খুবই খুবই, ওই যেজন প্রেমের ভাব জানে না, যেরকম আমাদের ফেরদৌসী রহমানের খুব পছন্দের একটা গান ছিল। আরেকটা আমার খুবই পছন্দের সেই ছোটবেলার একটি গানের রিকোয়েস্ট এসেছে, বাবা বলে গেল। তো বাবা বলে গেল গানটি রিকোয়েস্ট করেছেন সুমন। আপনি কোথা থেকে করেছেন রিকোয়েস্টটা সুমন? আপনি আমাদের শ্রোতা সুমন আজকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন স্টুডিওতে। বাবা বলে গেল এটা বাংলা ছায়াছবির একটি খুবই

তো জি, বাবা বলে গেল আর কোনোদিন গান করো না। আরে, এই ধরনের কথাগুলো যখন বাবারা বলেন, এটা যে কত কত কত কত আবেগ থেকে বলেন, কত কিছু ভালো ভেবে ভেবে আমাদের জন্য বলেন, আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলেন, সেটা আমরা অ্যাকচুয়ালি এত মোমেন্ট বুঝতে পারি না। কিন্তু পরে যখন আমরা বুঝতে পারি, তখন হয়তো অনেক সময় নিজেরাই বাবা মা হয়ে যাই ততদিনে, এর জন্যই তখন আমরা বুঝতে পারি ব্যাপারটা। তো চলুন শোনা যাক, কথা না বাড়িয়ে সুমনের গান, সুমনের রিকোয়েস্টের গানটি, বাবা বলে গেল।

ছিলেন ছায়া ছবির গান বাবা বলে গেল। আহা, কতদিন পরেই, দারুণ একটা গান। অনেক ছোটবেলায় শুনেছিলাম গানগুলো, আর এই গান, এই বাচ্চার গলায় এরকম একটা ছোটবেলার গান শুনলে খুবই, মানে ছোটবেলার গান কথাই মনে পড়ে যায় না, একদম স্মৃতিচারণ হতে থাকে, আর নিজেদের বাবার কথা মনে পড়ছে। আমার বাবা তো এই মুহূর্তে অনেক দূরে আমার থেকে, তো আপনারাও যারা যারা আপনাদের বাবা মার কাছে নেই তাদের কথা হয়তো মনে পড়ছে, আর যারা যারা কাছে আছে, যারা যারা পাচ্ছেন আপনাদের বাবা মাকে নিজেদের আশেপাশে, তারা কিন্তু ভুলবেন না বাবা মার যত্ন করতে। সাথে থাকবেন, যত্ন করবেন, সবার সবসময় বাবা মাকে সুখে রাখবেন, খুশি হাসি খুশি স্বাচ্ছন্দ্য রাখবেন। আচ্ছা, আমাদের মজার মজার রিকোয়েস্ট চলে আসছে, তো আমি একের পর এক রিকোয়েস্ট নিতে থাকবো, আপনারা সবাই রেডি থাকবেন, আমরা রেডি থাকবেন এবং আমাকে পাঠাতে থাকবেন আপনাদের সব রিকোয়েস্টগুলো। তো আমি আবার বলছি, আমি আছি আপনাদের সাথে ফারহানা মৌ, আজকে 7টা থেকে 9টা আমাদের শো, আজকে 7টা থেকে 9টা আমাদের শুধু বাংলার শো। তো আপনাদেরকে সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম, আশা করি আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং আপনাদের যে কোনো রিকোয়েস্ট আমাকে পাঠাবেন। আমাদের স্টুডিও হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 0756868686। আবারও বলছি, আমাদের স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 0756868686।

ছিলেন লাকি আখান্দের দারুণ একটা গান, আমায় ফের আমায় আমায় ডেকো না, ফেরানো যাবে না অবশ্যই, এর জন্যই আমায় ডেকো না। তো আমাদের না মজার মজার গানের এখন রিকোয়েস্ট আসা শুরু করেছে। থ্যাংক ইউ রুমি, তুমি হ্যান্ডন থেকে, সুদূর হ্যান্ডন থেকে আমাদেরকে এই গানের রিকোয়েস্টই করেছো, তো তোমার সুন্দর একটি গানের রিকোয়েস্টের জন্য ধন্যবাদ। আমাদের এখানে লুটন এবং পার্শ্ববর্তী এরিয়ার আমাদের ডাইভার্স FM এবং লুটনেরই বাসিন্দা একজন আমাকে একটি রিকোয়েস্ট পাঠিয়েছে, তুলতুল তুলতুল তুলতুল ফ্রম লুটন, আপনি পাঠিয়েছেন কে বাঁশি বাজায় রে।

গানটি আমি পেয়ে গেছি এবং ধন্যবাদ আপনাকে গানটি রিকোয়েস্ট করার জন্য। দেখা যাচ্ছে আপনি আমাদের খুব রেগুলার শ্রোতা এবং রেগুলার রিকোয়েস্ট করে যান, তো অবশ্যই আপনার গানটি আমরা প্লে করব। চলুন শোনা যাক কে বাঁশি বাজায় রে।

শুনছিলেন কে বাসি বাজ যায় রে, আর এটা আমাদেরকে রিকোয়েস্ট করেছে তুতুল ফ্রম লুটন, আমাদের এই পার্শ্ববর্তী এরিয়াতেই, আমরা যেখানে আমাদের স্টুডিওটা ডাইভার্স এফএম এর, তো আমাদের খুব কাছের কোনো বন্ধু হবেন এবং রেগুলার আমাদেরকে রিকোয়েস্ট করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট করার জন্য, আপনার গানটা আমরা সবাই প্রচণ্ড এনজয় করেছি। থ্যাংক ইউ তুতুল, আপনাকে আবারও এত সুন্দর সুন্দর গান রিকোয়েস্ট করার জন্য। আমাদের নেক্সট রিকোয়েস্ট এসেছে, অনেক অনেক রিকোয়েস্ট এসেছে, তো আমাদের একটু দূরের আরেকটি বন্ধু রিকোয়েস্ট করেছেন আমাকে, ঝুম, মিনার রহমানের ঝুম। ও ইয়েস, অনেক দারুণ একটা গান, দেখি আমি খুঁজে পাই নাকি, ঝুম মিনার সিনের, সো ইয়াপ আছে আছে, মিনার রহমানের, ইয়েস, এটা আমরা আমাদের নেক্সট সং হবে। থ্যাংক ইউ ফারুক, ফারুক ফ্রম বলছে দূরে থেকে আমাদেরকে এই রিকোয়েস্টটা পাঠিয়েছেন, তো থ্যাংক ইউ ফারুক, আপনি যত দূরেই থাকুন আমাদের থেকে বেশি দূরে না, রেডিওতে আমরা সবাই একসাথে বন্ধুরা এক কাথে দাঁড়িয়ে আমরা গান শুনবো, সবাই মিলে একসাথে মজা করবো, আড্ডা হবে, তো আপনাদের রিকোয়েস্টগুলো পাঠাতে থাকুন। আমি আছি আপনাদের সাথে ফারহানা মৌ, আর আমাদের স্টুডিওর নাম্বারটি, হোয়াটসঅ্যাপ নাম্বারটি, যেটার মাধ্যমে আপনারা SMS করে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারবেন, সেটি হচ্ছে 07568686863। আবারও বলছি আমাদের স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 07568686863। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের রিকোয়েস্টে চলে যাই, ঝুমের রিকোয়েস্ট এসেছে, আমরা এখনই এটা প্লে করবো।

ঝুমের মধ্যে ওই ঝুমঝুম বৃষ্টির মধ্যে যেমন আমি হারিয়ে গেছিলাম, দারুণ একটি গান, অনেক অনেক পছন্দের একটি গান। ধন্যবাদ আপনাদেরকে সুন্দর সুন্দর রিকোয়েস্ট পাঠানোর জন্য আর আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেকে অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখছেন, কিছু মানুষ আমি দেখছি বাংলাদেশ থেকে কমেন্ট করছেন, অনেক অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস করছেন, থ্যাংক ইউ থামস আপের জন্য, হার্ট সেন্ড করার জন্য, বাংলাদেশের ফ্ল্যাগ সেন্ড করার জন্য, অনেক অনেক নাইস নাইস ইমোজি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য এনকারেজমেন্ট। আপনারা সবাই আমাদের সাথে আছেন, এটা জাস্ট এই ফিল্ডিংটাই একটা অনেক ভালো একটা ফিলিং, আমাদেরকে খুব সুন্দর একটা ভালো ফিল দেয়। তো ধন্যবাদ আপনাদের আমাদের এই জ্যৈষ্ঠর প্রথম প্রথম সপ্তাহের জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে আমাদেরকে সাথ দেওয়ার জন্য। এই সানডের সন্ধ্যাবেলায় আমরা লুটন থেকে, সুদূর লুটন থেকে আপনাদের সাথে সবাই একসাথে সংযুক্ত

হচ্ছি, একসাথে গান শুনছি, এর চেয়ে মজার ব্যাপার আর কি হতে পারে? তো আমাদের মজার মজার রিকোয়েস্ট তো চলেই আসছে, আমার যেগুলো ব্যান্ডের রিকোয়েস্ট আসছে সেগুলো একটু বাজায় দেখি কে কি পাঠাচ্ছেন এখানে। আমার আমার দারুণ দারুণ দারুণ দারুণ কিছু ব্যান্ডের রিকোয়েস্ট আসছে, তার মধ্যে একটি গান আমারও খুব পছন্দের এবং অনেক পুরানো। বলুন তো কোন গানের রিকোয়েস্ট আসছে, আমি দেখি আমাদের আছে নাকি। বলুন কোন গান হতে পারে এখন এই সময়ের অনেক অনেক অনেক পুরানো একটি গান ব্যান্ডের, আমাদের একদম প্রথম প্রথম যখন বাংলাদেশে ব্যান্ড চালু হয় তখনকার সময়ের খুব জনপ্রিয় গান, আর তখনকার সময়ের জন্য এই গানটি খুবই প্রযোজ্য, কারণ আমি বলছি আপনাকে গানটি হচ্ছে রং নাম্বার টেলিফোনে। আদনান বাবুর রং নাম্বার টেলিফোনের সেই গানটা আমাদের রিকোয়েস্ট এসেছে, ধন্যবাদ দারুণ একটি গান রিকোয়েস্ট করার জন্য। তো Oh no, we don't want the...

হ্যালো, আমি কিন্তু আছি, লাইন কাটে নাই, লাইন আছি, আমরা লাইনে আছি, এবং ডাইভার্স এফএম এর মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের

ফারহানা মও আজকে আছি আমরা 7টা থেকে 9টা পর্যন্ত শুধু বাংলার মাধ্যমে আমরা আমাদের ডাইভার্স এফএম এর সাথে। তো আমরা যারা যারা আমাদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, হ্যালো হ্যালো গানটি টেলিফোনের রং নাম্বার, আমি এই কথা কেন বলছিলাম যে কেন আমাদের এই গানটা ওই সময়ের জন্য প্রযোজ্য, কারণ যে এই রং নাম্বার টেলিফোনগুলো আসতো কোন সময়, ওই সময়টাই যখন আমাদের ওই ল্যান্ডলাইনের ফোন ছিল আর টেস্টাস করে উল্টাপাল্টা গান ফোন নাম্বার আসতো, ফোন আসতো আর তার সেখান থেকে কিছু কিছু দুষ্টু দুষ্টু কিসমের ছেলেগুলো আমাদের সাথে অনেক ধরনের কথা বলার চেষ্টা করতো। তো সেই ধরনের ফোনের লাইনের কথা নিয়েই হচ্ছে গিয়ে এই গানটার আবিষ্কার। তো যাই হোক, গানটা খুবই মজার ছিল আর আমাদের ছোটবেলার অনেক অনেক স্মৃতি চারণ হয়ে যায় এগুলা গানের মাধ্যমে। ধন্যবাদ, এটা ছিলেন মুনিয়া। মুনিয়া আপনি কোথা থেকে আমি ঠিক জানি না, বাট আশা মনে হয় আপনি ইংল্যান্ডেরই কোথা থেকে, কারণ যে আমাদের একটা লোকাল নাম্বার থেকে SMS এসেছে। মুনিয়ার রিকোয়েস্ট ছিল রং নাম্বার টেলিফোনে, থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব পছন্দের একটি গান। এরপরে আমরা চলে যাবো আমাদের আগামী রিকোয়েস্টে। এসেছে রতন থেকে একটা রিকোয়েস্ট এসেছে, আসমানে যাইও না রে বন্ধু। তো অবশ্যই আমরা আপনার রিকোয়েস্টটি প্লে করবো। রতন আমাদের সাথেই থাকুন।

তো পাগল হাসানের এই গানটা আসমানে যায় ওনারে বন্ধু, আমাদের সকলে কত কত প্রিয়, আমরা জানি এই গানটার মানে জনপ্রিয়তা। শুধু ইউজুয়ালি শিল্পীদের গানগুলো আরো বেশি ফেমাস হয় ওনারা মারা যাওয়ার পরে, কিন্তু উনি এত অল্প বয়সে চলে গেছিলেন, কিন্তু উনি মানে জীবিত থাকতে এই গানগুলো আমরা বাজাতাম আর সবাই শুনতাম, আর এত পাগল করে দেওয়া গানগুলো আমাদের মাঝে রেখে গেছেন উনি। আমাদের বন্ধু, আমাদের কণ্ঠশিল্পী পাগল হাসান। তো চলুন আমাদের আমরা ফিরে যাই সেই পাগল হাসানের গানে, আসমানে যায় ওনার বন্ধু। আর গানটা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন রতন।

শুনছিলেন রতনের রিকোয়েস্টে একটি গান, আসমানে যাইও না বন্ধু, আমাদের খুবই খুবই খুবই পছন্দের একজন কণ্ঠশিল্পী পাগলা হাসান, আমাদের আমাদের মনের শিল্পী, এখন মনের মধ্যে সারা জীবন থাকবে উনি। উনি আজকে আমাদের মাঝে থাকুক না থাকুক, আমাদের মনের মাঝে সবসময় জীবিত থাকবে, এবং এনার এই গানগুলো তো আমরা কোনোদিনও ভুলে যেতে পারবো না। ধন্যবাদ রতন আপনাকে সুন্দর একটি গান পাঠানোর জন্য। এদিকে আমাদের ফেসবুকের আমি কিছু কিছু রিকোয়েস্ট নিয়ে আসছি, চলে যাবো ফেসবুকের কিছু রিকোয়েস্টে। প্রথমেই আমাদের সাথে আছেন আব্দুল রাকিব, আমাদেরকে জানিয়েছেন শুভবর্ষের শুভ নববর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভ নববর্ষ তো আমরা বলতেই থাকবো, আর আমরা তো বাঙালিরা যারা মনে প্রাণে বাঙালি, আমরা সারা সারা মানে আমাদের পুরো সামার ধরে আমরা শুভ নববর্ষ করতে থাকি, বৈশাখী উদযাপন করতে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকেও সারা বছর শুভ যাক, এই শুভকামনা থাকলো আপনার জন্য। আর আপনি আমাদেরকে আরও একটি গানেরও রিকোয়েস্ট করেছেন, আমি যদি ভুল না করি এটা ফরিদা পারভিনের তোমরা ভুলে গেছো মনিকাদির নাম, তাই নাকি? আমরা তো কাউকে ভুলে যাই না, দেখি তো। চিন্তা করবে না, গানটি আমি বের করে ফেলবো যেখানেই আছে, আমরা ভুলে যেতে দিব না আপনাকে। জি, গানটি আমি পেয়ে গেছি, এবং আপনার জন্য আব্দুল রাকিব, সুন্দর সুন্দর আপনাদেরকে রিকোয়েস্ট করার জন্য আর আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সুন্দর সুন্দর শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার গানটা আমরা এখনই চলে যাচ্ছি।

ধন্যবাদ রকিব ভাই, আপনি শুধু ফেসবুকের মাধ্যমে না আমাদেরকে স্টুডিওর হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছেন সেম গান। আশা করি আপনি গানটা খুবই মনে হচ্ছে যেমন না গানটার জন্য আপনি খুবই উতলা ছিলেন এবং আশা করি আপনার মনটা এখন শান্ত হয়েছে, কারণ যে আমরা গানটি আপনার জন্য প্লে করেছি। তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, কিন্তু গানটির যতই বলুক আমরা কেউ কাউকে ভুলি না, আমরা কিন্তু ড্রাইভার স্টুডিওতে সবাই সবাইকে মনে রাখি, সবাই সবাইকে স্মরণ করি, সবাই সবার বন্ধু, সবাই আমরা একসাথে গান শুনি এবং সবাই আমাদের পছন্দগুলো শেয়ার করি। তো আজকে আমি আছি ড্রাইভার্স এফএম এ শুধু বাংলা শোতে ফারহানা মৌ। আপনাদের যা যা রিকোয়েস্ট, যা যা আবেগ প্রবেগ, যা মনের ভাব সব কিছু আমাদেরকে প্রকাশ করুন আমাদের স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে। নির্দ্বিধায় SMS করুন, আমাদের WhatsApp নাম্বারটি হচ্ছে 07568686863। আবারও বলছি আমাদের স্টুডিওর WhatsApp নাম্বারটি হচ্ছে 07568686863। তো রাকিব ভাই, আই হোপ ইউ আর হ্যাপি। আপনার গান, আপনার গানের রিকোয়েস্ট আমি চারদিক থেকে পাচ্ছি, আকাশে বাতাসে খালি, চারদিকে চারদিকে আমাদের স্টুডিও, আমাদের স্টুডিওর WhatsApp-এ আপনার রিকোয়েস্ট, আমাদের ফেসবুক লাইভে আপনার রিকোয়েস্ট। তো আমি জানি না আপনি আমাদের ড্রাইভার্সের ওয়েবসাইটও করেছেন কি না রিকোয়েস্ট, তো আশা করি আপনার মন এখন খুবই প্রফুল্ল এবং আপনার আরও কোনো রিকোয়েস্ট থাকলে এবার নেক্সট রিকোয়েস্টে চলে যাই আমরা, আপনার অন্য রিকোয়েস্ট পাঠাতে থাকুন। এদিকে আমাদের আরও আরও কিছু রিকোয়েস্ট আছে।

আপনাদের যা যা রিকোয়েস্ট আমাকে করতে থাকেন, কারণ যে আমি এখন পর্যন্ত কারো কোনো রিকোয়েস্ট ফেলি নাই, সবগুলো আমরা বাজিয়ে যাচ্ছি। এবার আমাদের নেক্সট রিকোয়েস্ট এসেছে, কিছুই নাকি দেইনি তোমায়। হায় হায়, কেন রে ভাই, এত এত এত দুঃখের গানগুলো কেন এখন মনে আসছে সানডে ইভিনিংয়ে? আমাদের নতুন সপ্তাহ শুরু হতে যাচ্ছে, একটু মজার মজার গান শুনি না আমরা। আচ্ছা, আপনারা যেহেতু রিকোয়েস্ট করেছেন, আমি গানটা না বাজিয়ে ছাড়বো না। কিছুই নাকি দেইনি তোমায়, এটা হচ্ছে কি কুমার বিশ্বজিতের? অবশ্যই আমরা প্লে করব। গানটি আমাদেরকে ফেসবুকে রিকোয়েস্ট করেছেন আয়তালি মোল্লা। থ্যাংক ইউ সো মাচ আয়তালি মোল্লা। আপনি, আমি জানি না কোথা থেকে, বাট হোপফুলি নট টু ফার, আমাদেরই আশেপাশে কোথাও আছেন আপনি আর গানটি শুনছেন আমাদের সাথে। চলুন শোনা যাক আপনার রিকোয়েস্টে, কিছুই নাকি দেইনি তোমায়।

ওহো, আমি তো কাউকে কোনো নিঃস্ব করি নাই, তো আমি জানি না কার কাছ থেকে আপনি এই উত্তর শুনতে চাচ্ছেন, কার কাছে জিজ্ঞেস করে যাচ্ছেন। আমি আপনাকে কোনো ব্যথা দিই না, এবং আমরা স্টুডিও থেকে, ডাইভার্স স্টুডিও থেকে আশা করি কেউ কাউকে কখনো দুঃখ দেই নাই। আমি এবং আমাদের টিমরা, আমরা আছি, আমি এবং আমার সাথে যারা থাকে কথা বন্ধুরা, আজকে আছি আমাদের মধ্যে থেকে আমি আছি ফারহানা মৌ, আজকে 7টা থেকে 9টা পর্যন্ত শুধু বাংলা অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে। কিন্তু দেখতে দেখতে কিন্তু 1 ঘন্টা কখন চলে গেছে টেরও পাই নাই, অলরেডি 8টা বেজে গেছে। আর আমাদের এদিকে রিকোয়েস্টের ভান্ডার জুড়ে একধারসে এখন ঝড় উঠা শুরু করেছে সব রিকোয়েস্টের। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে, এক এক করে নাম যতগুলোর বলি নাই এখনো, যতগুলো বলেছি ততগুলো তো হচ্ছেই, আরও কিছু আছে। আর যারা যারা আমি আজকে কভার করতে পারবো না টিল দ্য এন্ড অফ দ্য শো, আমার কথা বন্ধুরা সেগুলো নেক্সট আগামী যে কোনো উইকে এগুলো প্লে করে ছাড়বেই, তো ওগুলো চিন্তা করবেন না। আপনারা আমাদের রিকোয়েস্টগুলো পাঠিয়ে দিন, আজকে যদি আমি যতটুকু সময় আছে ততক্ষণে যদি সম্ভব হয় সবগুলো গান আমি প্লে করে যাব। তো ধন্যবাদ আপনাদেরকে এত এত রিকোয়েস্ট করে আমাদেরকে উৎসাহ করার জন্য আর সাথে থাকার জন্য। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লুটন এবং পার্শ্ববর্তী এরিয়া থেকে আমরা সম্প্রচার করছি ডাইভার্স FM এর মাধ্যমে, আর www.diverseFM এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ল্যাপটপ এবং মোবাইলের মাধ্যমে আমাদেরকে দেখছেন শুনছেন, মিক্স ক্লাউড থেকে, আমাদের ডাইভার্সের ওয়েবসাইট থেকে, ইভেন বারবার আপনারা সারা সপ্তাহ এটা আপনারা রিপ্লাই করে শুনতে পারবেন। তাছাড়াও আছি আমরা ডাইভার্সের ওয়েবসাইট থেকে ফেসবুক লাইভে আছি, অশোক ভাইয়ের লাইভে আছি আমরা ফেসবুকে। তো আপনারা সবাই যারা যারা আমাদের বন্ধু বান্ধব শ্রোতারা বৃন্দরা, যারা যারা আমাদের ফ্যান ফলোয়ার্স, সবাই আমাদেরকে শুনতে পারবেন যে কোনো সময়। কিপ লিসেনিং টু আস, আর আমাদের জন্য তো আমাদের সাথেই থাকবেন। আর আমাদের স্টুডিও হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবার বলে দিচ্ছি, যদি আমাদেরকে এখনও আপনারা SMS করতে চান আর এখনও করা হয়নি, আমাদের স্টুডিও হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 07568686863। আবারও বলছি, আমাদের স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 07568686863।

আচ্ছা, এর পরের রিকোয়েস্টটি একটু পার্সোনাল এবং অনেক অনেক সুইট। আমাকে একজন লিখেছে, খুবই খুবই ফারহানা আপু, দারুণ শো চলছে আপনার, সেটা খুব এনজয় করছি। আর আমার একটি রিকোয়েস্টটি আপনার হচ্ছে গিয়ে, রিকোয়েস্ট করেছেন কে, রিপন রিকোয়েস্ট করেছেন সাবিনা ইয়াসমিনের যে কোনো একটি গান। আপু, আপনার পছন্দের যে কোনো একটি সাবিনা ইয়াসমিনের গান প্লে করুন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই রিপন, সাবিনা ইয়াসমিনের অনেক অনেক গান আমার খুবই খুবই পছন্দ। তার মধ্যে আমি আমার সবচেয়ে পছন্দের সাবিনা ইয়াসমিনের গানটা প্লে করব শুধু তোমার জন্য রিপন। বলো তো কোন গানটা আমি করছি, আমার কোন গানটা, সাবিনা ইয়াসমিনের কোন গানটা আমার সবচেয়ে প্রিয়?

কে কে পারলো না, আমি চেক করছি মেসেজেস সুন। আচ্ছা আমরা এখন সরাসরি গানে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ রিপন, আপনি আমাকে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন এবং তার সাথে সাথে আমার পছন্দের একটি গান শুনতে চাচ্ছেন, সাবিনা ইয়াসমিনের যে কোনো গান। তো আমি বলবো আমার আমার আমার পছন্দের মধ্যে থেকে সাবিনা ইয়াসমিনের অনেক অনেক গান আমার খুবই খুবই পছন্দ। তার মধ্যে সবচেয়ে পছন্দ হবে আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ।

সেই গানটা থ্যাংক ইউ থ্যাংক ইউ এগেইন রিপন, দারুণ একটা গানের রিকোয়েস্টের জন্য। বল গানটা আমি চুজ করেছি, আপনি সাবিনা ইয়াসমিনের গান শুনতে চেয়েছেন, সো সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ যে আমি আমার পছন্দের গানটি প্লে করে ফেললাম এই সুযোগে আর কি। তো এই গানটা যখন চলে মনে হয় যেন এই গানটা কোনোদিন যেন বন্ধ না হয়, খালি চলতেই থাকুক চলতেই থাকুক, এরকমই লাগে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট এবং কমপ্লিমেন্টস আসছে, আমি সব কিছু পড়তে পারছি না কারণ আমি পুরো স্টুডিওতে আজকে আমি একাই আছি। শুরুর দিকে ইয়ে ছিলেন, আশুক ভাই ছিলেন, উনি জাস্ট স্টার্ট করে দিয়ে চলে গেছেন, তো আমি একা একাই সব দিকটা সামলাচ্ছি, বাট আশা করি আপনাদের মেসেজ মিস হচ্ছে না। ইতিমধ্যে আরও আরও অনেক মেসেজ চলে এসেছে। আমার আরেকটি গানের রিকোয়েস্ট এসেছে, এটাও আমার খুবই খুবই পছন্দের একটি গান, আবার এলো যে সন্ধ্যা। আরে দারুণ, কী কী, আরে আপনারা তো আজকে আমার খুব মন মন ভরিয়ে আমরা একসাথে সব বন্ধুরা একসাথে গান শুনছি, না লাগছে যেমন সবাই একসাথে গান শুনছি। আবার এলো যে সন্ধ্যা, এটা আমার আমার খুবই পছন্দের একটি গান। সিনেমার নামটা মনে হয় গুড্ডি, না গুড্ডিটাও আমি দেখেছি, দারুণ একটি সিনেমা। লাকি আনন্দ আর হ্যাপির গানটা

আজকের রিকোয়েস্টগুলো এত এত সোনার টুকরার রিকোয়েস্ট, আমি এটা এগুলো না মানে মনে হচ্ছে এক একটা গান যেন আর শেষ না হোক এরকমই। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, দারুণ দারুণ গানের রিকোয়েস্ট পাঠানোর জন্য। আমার আচ্ছা আজকে কি আজকে একটু হ্যাপি মজার গান কি হবে না নাকি কি হচ্ছে এগুলা? একটু রোমান্টিকে যেতে না যেতেই আবার চলো বদলে যায় রিকোয়েস্ট আসছে, বাট এটাও আমার খুবই পছন্দের গান। সো ধন্যবাদ আপনারা যারা যারা রিকোয়েস্ট করছেন, রিকোয়েস্ট করেছেন বৃষ্টি, থ্যাংক ইউ বৃষ্টি, দারুণ দারুণ একটি গান, আমার খুবই খুবই খুবই পছন্দের। আয়ুব বাচ্চুর ওয়ান অফ দ্য বেস্ট সং আমি মনে করি, আয়ুব বাচ্চুর, আয়ুব বাচ্চু তো বেস্ট অফ দ্য বেস্ট আমাদের গুরু, আর উনার গাওয়া মানে আমাদের ব্যান্ডের পিয়নিয়ার উনি ছিলেন বাংলাদেশের, আর উনার গাওয়ার সবগুলো গানের মধ্যে এটা মানে আমার একেবারে খুবই খুবই খুবই পছন্দের। চলো বদলে যাই, চলুন শোনা যায়, চলো বদলে যাই, আমরা বদলে যাব না আমরা, কারণ আমরা কিন্তু ভালো মানুষ, আমরা বদলানোর দরকার নাই, যারা খারাপ মানুষ আছেন তারা বদলে যান, আমাদেরকে অনুসরণ করুন। চলো বদলে, আমি আমি গানটা খুঁজে পেয়ে গেলাম অলমোস্ট, আর তার যতক্ষণ আমরা খুঁজছি তার মধ্যে আমি আরেকটা মজার একটা কমেন্ট পড়তে চাই, ফেসবুকে এসছে। আব্দুর রাকিব ভাইয়া আপনার গান আপনার কমেন্ট আমার খুবই পছন্দ হয়েছে, লিখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন মৌ, সুন্দর অনুষ্ঠান পরিচালনা, আমিও বহু বছর আগে এই চেয়ারটাতে বসতাম। ওহো আপনি তো আমাদের আমাদেরই মানে আমাদেরও আগের আমাদের গুরু কেউ হবেন, তো থ্যাংক ইউ সো মাচ, আরও ভালো থাকবেন সবাই, সংশ্লিষ্ট সবাইকে অনেক প্রস্থ ধন্যবাদ। আহা থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনারা তখনকার দিনে তখন আপনারা এইটাকে চালু রেখেছেন দেখে আজকে আমরাও চালু রাখতে পারছি। চলুন আর দেরি না করে আমাদের গানে চলে যাওয়া যাক, খুবই পছন্দের একটি ব্যান্ডের গান আয়ুব বাচ্চুর, চলো বদলে যাই।

সব গানের রিকোয়েস্ট আসছে, দারুণ দারুণ গান চলছে আমাদের স্টুডিওতে। এই ভাই, কেউ কাউকে কাউর কাছে ক্ষমা চেয়ে থাকলে তাড়াতাড়ি ক্ষমা টমা করে দিন, কারোর কারো কোনো দুঃখ মনে নিয়ে ঘুরেন না। আমারও কোনো দোষ ত্রুটি হয়ে থাকলে সেটাও ক্ষমা করে দেবেন। আমার যত দর্শক আছে, শ্রোতারা আছেন আশেপাশে থেকে, যেই যখন থেকে দেখছেন শুনছেন, প্লিজ আমার ভুল ত্রুটিগুলো একেবারে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। এবং আমাকে আমাদের এখানে আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু, কাছের বন্ধু, দূরের বন্ধু, সবাই আমরা একসাথে দেখছি। সো অবশ্যই অবশ্যই আমি ক্ষমা প্রার্থী এবং ক্ষমা পাওয়ার যোগ্য রাখি। প্লিজ আমার ভুল ত্রুটিগুলো ছোটোভাবে দেখে, আমরা যে আনন্দ করছি, সবাই একত্রিত হচ্ছি, আমি দূর থেকে এসে এখানে প্রেজেন্টিং করছি আপনাদের জন্য, আপনাদেরকে সবাইকে সংযুক্ত করছি, তো সেটা সেটা আমরা মজা করি ব্যাপারটাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য। আমাদের শো এর মাত্র আর আধা ঘন্টা, বাকি 7টা থেকে 9টা চলে আমাদের শুধু বাংলা শো, আর মাত্র হাফ এন আওয়ারে শেষ হয়ে যাবে আমাদের আজকে শুধু বাংলা অনুষ্ঠান। প্রতি রোববারের মতন আজকেও হচ্ছে আমাদের শুধু বাংলা শো, যেটি 7টা থেকে 9টা চলে, এবং আমরা কেউ না কেউ থাকি আমাদের স্টুডিওতে। আজকে আমি আছি আমি ফারহানা মৌ, আর আমাদের স্টুডিওর যোগাযোগের নাম্বারটা হচ্ছে আমাদের সাথে যদি সংযুক্ত হতে চান, যে কোনো রিকোয়েস্ট অ্যান্ড যে কোনো আপনাদের সং রিকোয়েস্ট থেকে শুরু করে যে কোনো কমেন্টস কমপ্লিমেন্টস যা পাঠাতে চান। আজকে কিন্তু অনেক অনেক কমপ্লিমেন্টস আসছে, আমি কিন্তু অনেক ধন্য আপনাদের প্রেমের জন্য। আচ্ছা যাই হোক, তো আজকের আমাদের স্টুডিওর নাম্বারটি হচ্ছে 07568686863। আবার বলছি আমাদের স্টুডিও হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6868686863। এবার চলে যাচ্ছে আমি আমাদের আগামী রিকোয়েস্টে, আর সেটি করেছেন হচ্ছে কি তুলসী, তুলসী পাতা। আপনি কি তুলসীর মতন শুদ্ধ পাতা একজন? আচ্ছা যাই হোক, তুলসীর নামটা খুবই সুন্দর। আপনি আমাকে যেই গানটা রিকোয়েস্ট করেছেন সেটা কিন্তু খুবই ধোয়া তুলসী পাতার মতন না, গানটা হচ্ছে দুষ্টুমি টাইপের একটু গান, দেখি আমি খুঁজে পাই নাকি। অবশ্যই খুঁজে পাবো, আমি পাই না এমন কোনো সং আছে নাকি আজকে পর্যন্ত আপনারা কেউ এমন কোনো রিকোয়েস্ট করেন নাই যেটা কিনা আমি খুঁজে পাই নাই। তো চলুন আমরা এখন আশা ভোসলের একটি গান শুনবো, সেটি আমাকে তুলসী, ধোয়া তুলসী পাতা করেছেন, রিকোয়েস্ট করেছেন। সেটি হচ্ছে গিয়ে চোখে চোখে কথা বলে, মুখে কিছু বলে না, তাই না? আর এই ধরনের রিকোয়েস্ট করেছে আমাকে ধোয়া তুলসী পাতা।

থ্যাংক ইউ তুলসী, দারুণ একটা গানের রিকোয়েস্টের জন্য। চোখে চোখে কথা বলো ভাই, আমরা কিন্তু চোখ মুখ সবকিছু দিয়ে কথা বলি, আমরা এখানে কান পেতে শুনি, রেডিও শুনি, আবার চোখ দিয়ে দেখি, ফেসবুকেও দেখছি, আমাদের ওয়েবসাইটও দেখছি আমাদের ভিডিওগুলো, আর এখানে আমাদের গানের ভিডিও না, আমাকে দেখছেন হয়তো অনেকেই, আর তার সাথে সাথে শুনছেন আমাদের গানগুলা, তার সাথে সাথে গানের সাথে আমার উপস্থাপনা। আমি আছি আপনাদের সাথে ফারহানা মৌ, শো এর খুব কম সময় বাকি, অনেক অনেক রিকোয়েস্ট এসেছে, সো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমাদের গানের কথা চলে যাই। সো আমি জানি আশা ভোসলের মতন ভালো ভালো সিঙ্গাররা যেখানেই থাকুক, আমাদের আকাশে বাতাসে যেখানেই থাকুক, ওনাদের গানগুলো কখনো আমরা ভুলবো না, সবসময় চোখে চোখের গানগুলো বুকের মধ্যে ধারণ করে রাখবো আমরা সারা জীবন। তো অসম্ভব সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়ে গেছেন এবং আমরা অসংখ্য কৃতজ্ঞ ওনাদের কাছে যে আমাদের প্রজন্মকে এত সুন্দর সুন্দর উপহার ওনারা রেখে গেছেন আমাদের জন্য। তো ওনাদের সাহায্য থেকে ইন্সপায়ার হয়ে আমাদের আরও ভালো ভালো শিল্পী বের হোক, আমাদের আগামী প্রজন্ম এরকম সুন্দর সুন্দর গান রচনা হোক এবং পাবলিশ হোক। এর মধ্যে আমি আমার নেক্সট রিকোয়েস্টে চলে যাই। অপূর্ব, অপূর্ব আপনি কোথা থেকে আমাদেরকে যোগাযোগ করছেন? সুন্দর একটি গান রিকোয়েস্ট করেছেন আর এটা খুবই প্রযোজ্য আমাদের শিল্পীদের জন্য। তুমি রবে নীরবে আহারে, রবীন্দ্রসঙ্গীতের এই মানে এই গানটা এত এত এত সুন্দর গান। অবশ্যই আমরা পেয়ে যাবো গানটি এবং আপনার জন্য বাজাব অপূর্ব। ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটি গানের, আপনারা বলেন কোন কার কার কণ্ঠে শুনতে চান, ইন্দিরা সেনের কণ্ঠে শুনতে নাকি শানের কণ্ঠে? আচ্ছা ঠিক আছে, চলেন ইন্দিরা সেন, আমরা আমরা মেয়েদের কণ্ঠে শুনতে বেশি পছন্দ করি। হতে পারে তুমি রবে নীরবে, এটা একমাত্র রবি ঠাকুরের পক্ষে সম্ভব, এত সুন্দর সুন্দর লিরিক্স।

শুনছিলাম অনেক অনেক অনেক পছন্দের একটি রবীন্দ্রসঙ্গীত, তুমি রবে নি রবে, গানটি অপূর্ব, গানটিও অপূর্ব এবং আমাদেরকে গানটি রিকোয়েস্ট করেছেন যার নাম অপূর্ব। তো আশা করি আপনিও ওরকম অপূর্ব সুন্দর, কি অপূর্ব মনের মানুষ। তো ধন্যবাদ আপনাকে দারুণ দারুণ গান আমাদেরকে রিকোয়েস্ট করার জন্য। আমাদের আরও আরও আরও বেশ কিছু রিকোয়েস্ট চলে আসছে, আমার কিন্তু হাতে সময় খুবই কম, মাত্র 20 মিনিট আছে, আমি আরেকটা গান তাড়াতাড়ি বাজিয়ে নিই। তারপরে এখন আমার একটু একটু চুজ করতে হবে কোনগুলো বাজাবো। লাগাইয়া পিড়িতে দূরই চলবে, কারণ এখনও বাউল ওরকম হয় নাই না আমাদের আজকে।

লাগাইয়া পিড়িতে দূরি হয় নাই, সো আমরা এখন এই গানটা শুনবো। গানটি আমাকে রিকোয়েস্ট করেছেন নাতুল সেনা, এটা কি লাগাইয়া পিড়িতে দূরি, শাফিন লাগাইয়া পিড়িতে দূরি। এটা দারুণ একটা বাউল গান, আমরা এখন শুনবো। গানটি রিকোয়েস্ট করেছে শাফিন, ধন্যবাদ শাফিন আপনাকে দারুণ গান রিকোয়েস্টের জন্য। চলুন গানে চলে যাওয়া যায়।

শুনছিলাম আমাদের পছন্দের একজন শ্রোতা শাফিন, শাফিনের পছন্দের একটি গান লাগাইয়া পিড়িতে দূরি। আই এম নট শিওর এই ভার্সনটাই তুমি চেয়েছিল না, তুমি বলো নাই কার গান শুনতে চাচ্ছিল, কার কণ্ঠে এটা শুনতে চাচ্ছিল। আমরা শুনলাম সাজ্জাদ নূরের কণ্ঠে গানটা। আমার মনে হচ্ছে যে গানটা আরেকটু অন্যরকম শুনেছিলাম আমি আগে। সো আশা করি তোমার ভালো লেগেছে, এবং পরবর্তীতে আমাকে জানিয়ে কোন কার কার গাওয়াটা শুনতে চাও, তাহলে আমি একেবারে যেই ভার্সন চাও সেই ভার্সনেই প্লে করতে পারবো। আর আসলে দেখুন, কথা বলতে বলতে আর গল্প করতে করতে কিভাবে যে সময়গুলো যায়, মজার মজার সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আমাদের মাথা থেকে। তো এখন আমাদের হাতে মাত্র মানে কত 12 মিনিটের মতন আছে মনে হয়, তারপরেই শেষ হয়ে যাবে আমাদের আজকের শো। তো 7টা থেকে 9টা হয় আমাদের শুধু বাংলার শো। আপনারা আমি জানি দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে ছিলেন আজকে। আর আমি অনেক অনেক স্বাগত জানাই এবং অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের সাথে যারা যারা অনেক ডিফারেন্ট টাইম জোন থেকে আমাদের সাথে জয়েন করেছেন, বাংলাদেশ থেকে অনেক অনেক লেট পর্যন্ত জেগে জেগে আমাদের লাইভ শো শুনছেন এবং আমাদের সাথে রিয়্যাক্ট করছেন, আমাদের সাথে ছিলেন সারাক্ষণ এতক্ষণ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমার আরেকটা মজার গানের রিকোয়েস্ট এসেছে, একটা ফিল্মি গানের ফিল্মি সং।

আমাদের তাণ্ডবের গান, আমরা আপনারা হয়তো সবাই অনুমান করতে পারছেন আমাদের নতুন গানগুলোর মধ্যে কোনটা হতে পারে। এটা হচ্ছে গিয়ে প্রীতম হাসানের লিচুর বাগানে। গানটি কে রিকোয়েস্ট করেছেন? গানটি রিকোয়েস্ট করেছে আমাদের অপু। এই অপু, আপু, আপনার আপনার ফ্যামিলি নেম কি জানেন? আপনি কি সেই অপু বিশ্বাস আমাদের? খুব সম্ভব নয়। যাই হোক, অপু, আপনি যেখান থেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আপনি সাকিব খানের গান রিকোয়েস্ট করেছেন লিচুর বাগানে। চলুন শোনা যাক আপনার পছন্দের গান, প্রীতম হাসান অ্যান্ড জেফারের গাওয়া দারুণ একটি গান লিচুর বাগানে। আর এর মধ্যে আমরা এরপরে হয়তো আরেকটা গানের সুযোগ থাকতে পারে, তো চলুন তাড়াতাড়ি গানটা শোনা যাক আর কথা না বাড়িয়ে শুনি লিচুর বাগানে।

또 순칠한 아무들 자취일간 단독 থেকে নাওয়া লিচুর বাগানে আর গানটি রিকোয়েস্ট করেছেন অপু সো আমরা এখনো উত্তর পাই নাই ওনার আসল নাম কি ভালো নামটি কি সো পুরো নামটা জানার আমার খুব ইচ্ছা উনি কি আসলে অপু বিশ্বাস নাকি যিনি কিনা সাকিব খানের গান শুনতে চেয়েছেন আচ্ছা দুষ্টমির সাইডে রাখি আমরা আসলে শোয়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আসলে এই যে লিচুর বাগানে বলেন কি এই ধরনের গান যেটা বলে আমরা আগেও আরেকটা বাজালাম কোয়াজমিয়ার একটা গান বাজালাম আমরা সেটা ছিল হচ্ছে গিয়ে কোনটা বাজালাম লাগাইয়া পিড়িতে ডুরি এগুলা লাগাইয়া পিড়িতে ডুরি কানে শুনলেই মনে হয় যেন এটা মনে হয় খুব একটা রোম্যান্টিক গান প্রেমের গান হবে কিন্তু আসলে কিন্তু এটা প্রেমের গান কিছু নয় এগুলো কিন্তু খুবই আধ্যাত্মিক গান গানের লিরিক্সগুলোর মিনিং খুবই ডিপ এটা আসলে আমাদের উপরওয়ালাকে নিয়ে এটি একটি মানে ভক্তির গান আর এটা এটা আসলে খুবই মানে সান্নিধ্যের এক একটা গান সো এগুলো গানের লিরিক্স আর মানে আর অ্যাকচুয়াল যে লিখেছেন গীতিকারের কী মনোভাব সেটা বোঝা খুব খুবই খুবই মানে ওইটা বুঝতে পারলে গানের একেবারে অনেক অনেক ডিপ মিনিং বুঝে ফেলা যায় আর তখন মানে গানের গানটাকে যেমন একেবারে নতুন করে আবিষ্কার করা যায় তো প্রত্যেকটা গানেরই কিন্তু অনেক অনেক ডিপ মিনিং থাকে যখন একটা গীতিকার এগুলো গান লিখেন তাদের মনে যে কত ধরনের বন্যা কত ধরনের স্রোত কত ধরনের আবেগ প্রবেগ থাকে সেগুলো যদি আমরা বুঝতে পারতাম তাহলে আসলে গানে গান আসলে মানুষকে কীভাবে যে কানেক্ট করে এক একজন একজন আরেকজনের থেকে তো আসলে আমরা গান শুনতে শুনতে অনেক কিছু শিখতে পারি আর আমরা গানে গানে আমাদের গানের সাথে সাথে আমাদের সংস্কৃতিটার চর্চা হচ্ছে এবং চারদিক থেকে অনেক অনেক আমি জানি অনেক নতুন প্রজন্মের কেউ ছোটোখাটো বাচ্চারা অনেক ধরনের ছোটোখাটো দু একটা ওয়ার্ডও হয়তো আমাদের কাছ থেকে শব্দ বাংলা শব্দ যদি শিখে থাকে শুনে থাকে গানের দু একটা মানে যদি বুঝতে পারে গানের দু একটা বলি যদি ওরা মুখে তুলতে পারে তাহলে তো আমাদের আজকে শোটা সার্থক তো শো এর শেষ করার আগে আমি আবার বলছি আমি ছিলাম ফারহানা মৌ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক অনেক মেসেজ পাঠিয়েছেন এবং আমাদের ফেসবুকের সাথেও সংযুক্ত ছিলেন অনেকে অনেক সুন্দর সুন্দর মেসেজ পাঠিয়েছেন এবং অনেক অনেক আন্তরিকতা জানিয়েছেন এবং অনেক অনেক এনকারেজ করেছেন আমাদেরকে শোটা চালিয়ে যাওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আবারও দেখা হবে সামনে খুবই সামনে আগামী রোববার আবার দেখা হবে আমার সাথে না হলো আমারই কথা বন্ধু কেউ না কেউ থাকবে আমাদের সাথে থাকে আমাদের আশোক আহমেদ আমাদের ডিরেক্টর তাছাড়াও থাকে কাজল আর আরও অনেকে আমাদের আছে হাদি ফয়সাল তার সাথে আছেন আমাদের সাথে আরও আছেন ঝুমুর তো আমাদের বড় একটা টিম বেশ বড় সড়ো টিম কেউ না কেউ আমরা থাকি প্রত্যেক সানডে 7টা থেকে 9টা আমাদের শো চলে আপনারা যে যেখানে থাকুক আমাদের শো সবসময় অন সো আমাদের সাথে থাকবেন আর ডাইভার্স এফএম এর সাথেই থাকবেন আপনাদের সবার সপ্তাহটা খুব ভালো যাক আবার আসার আগ পর্যন্ত সো আগামীকাল আবার দেখা হওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমি কথা বলতে বলতে আপনাদের সাথে এদিকে আমি মেসেজগুলো পড়ছি তো লাস্ট আমি একটা গান মজার একটা গান দিয়ে শেষ করতে চাই তো আপনারা অনেক অনেক গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন তার মধ্যে আমার পছন্দের একটা আমি চুজ করে নিই এটা আমার আমার আমার খুবই খুবই খুবই পছন্দের গান সো আপনাদের শুনতে হবে শুনতে শুনতে আমরা বাড়ি যাবো আজকে মাইলসের একটি গান আমার তো ব্যান্ডের গান একেবারেই খুবই পছন্দ আর যেহেতু এরকম একটা রিকোয়েস্ট এসেছে এই রিকোয়েস্টটা তো ফেলা যাবে না আর বাদ বাকি যারা যা যাদের রিকোয়েস্ট আজকে প্লে করা হয় নাই অবশ্যই অবশ্যই আমার কত বন্ধুরা আপনাদের রিকোয়েস্টগুলো প্লে করবে সামনের কোনো শোতে তো দেখা হবে সামনের কোনো শোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডাইভার্স এফএম এর সাথেই থাকবেন আর থ্যাংক ইউ আপনারা যে যেখান থেকে www.diverseFM এর মাধ্যমে আমাদের এই শোটি আজকে উপভোগ করলেন আপনি আবারও সারা সপ্তাহ আবারও রিপ্লে বাটন প্লে করে ওয়েবসাইট থেকে এই শোটি বারবার দেখতে পাবেন আর সামনের শোগুলোতে আপনাদেরকে আবার দেখা পাবো আর কথা না বাড়িয়ে ঝমঝমাট গান দিয়ে শেষ করি আজকের অনুষ্ঠান আল্লাহ হাফেজ